তো শ্রোতাও এ থিমারি আজ কি পেশকশ আশ রাখো তোমার সবিকে জরুর পসন্দ আইলি এস বাইতে সাথে কে আওনে আড়ে শুক্র দিন তই মুলাকাত হলি তো তাইকে হাসতে রো নেড়তে রো খুশ রো মস্ত রো আপনি সেতি রাখ খুব খুব খেয়াল রাখো দেও ইজাজত আপনার রেডিও দোস্ত খেমরাজ শর্মা খে সবি শুনে আড়ে খে রাম রাম।

বেশি কিনাজ কিথাং ধারণচি সেচ কলাকার তোকেশ দেচে নিয়ম নে ঘিজি কাজ থাতি মা সান্দা পাতে আসে ইত হয়ে সুরক্ষিত যোজনা বারে ভারত সরকারও ইত খাস সামাজিক সুরক্ষা যোজনা দুনিও জোর আম নাগরিকেনু ভবিষ্যে পং আর্থিক রূপ সুরক্ষিত জুড়ামু প্রয়াস লাঞ্জনীয় জু যোজনাও নামাং দু অটল পেনশন যোজনা রিও বৈসি কষাহা চুয়কি গ্যাস কি রুজা ইয়ংজে হচিরং হতুদেনি বারং মানিজ গ্যামি গ্রিও মগর জু অসংগঠিত জাগানু কুমু কামং লঞ্চিয়া করোড়ো মিনু চুয়কু তে জোরি হুজিনিজ কি কামং লু উমর হচমু নিপি দেয়ারুচু আয়ে ঠনি তোরিও হুজুই সোচু দেয়ানু তাতা পোশং ১৯৯০০০ সোয়ামিয়া অটল পেনশন যোজনা শুরু লাইসিনিও জু উদ্দেশ্যা মিগানু খ্যাচতা উমর হচুং নিপিতোক পাক্কা পেনশনু রানু মদে বৈসি খ্যাচতা জু লাভ তোক